প্রিয় শ্রোতা, যুববাণীর অনুষ্ঠান সূচী আরম্ভ করার আগতে জানিছোন হোক কি কি অনুষ্ঠানের সজোয়া হয়েছে আমার আজির আর কাইলর যুববাণী। গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন শুনবলে পাব 5:15, 5:55 প্রচার করা হব শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান উপাসনা শর্মার কণ্ঠর কথিকা কনকলতা শীর্ষক শুনবলে পাব 6:10, 6:30 সুনীত কুমার শর্মার আধুনিক গীত শুনবলে পাব।

0: শ্ৰোতাসকলে শুনি আছে গীতৰ নিয়মীয়া অনুষ্ঠান মনোৰঞ্জন। মনোৰঞ্জনত এইবাৰ শুনাবলৈ লৈছো পৰোচন ছবিখনৰ পৰা কিশোৰ কুমাৰৰ কণ্ঠত এটি সুমধুৰ গীত।
1: লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা

শ্রোতাসকলে শুনি আছে গীতর নিয়মীয়া অনুষ্ঠান মনোরঞ্জন। এইবার মনোরঞ্জনত শুনাবলে লৈছো আ গেলে লাগজা ছবিখনের পৰা কিশোর কুমারের কণ্ঠত এটি সুমধুর গীত।

প্রিয় শ্রোতা, এটা আগবাইছো নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াত খালি হওয়া 49টা স্পেশালিস্ট অফিসার পদর আবেদন বিচরা হয়েছে। এসিস্ট্যান্ট ম্যানেজার ল পদর সংখ্যা 20, দরমহার নিরিখ মাহে 48,480 টাকার পর 85,920 টাকালে, অন্যান্য বানস থাকিব। প্রার্থীর বয়স 25 বছরের পর 32 বছরের ভিতর হব লাগিব। ডিপুটি ম্যানেজার ল পদর সংখ্যা 29, দরমহার নিরিখ মাহে 64,820 টাকার পর 93,960 টাকালে, অন্যান্য বানস থাকিব। প্রার্থীর বয়স 25 বছরের পর 35 বছরের ভিতর হব লাগিব। দুয়োটি পদর ক্ষেত্রতে প্রার্থী স্নাতক আর আইনের ডিগ্রি থাকা হব লাগিব অথবা আইনের স্নাতক হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট sbi.bank.in, পুনর্বার কইছো, বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট sbi.bank.in, আবেদনের শেষ তারিখ 14 জুলাই। অসম লোকসেবা আয়োগে অসম সরকারের ভূতত্ত্ব আর খনন বিভাগত খালি হওয়া 11টা এসিস্ট্যান্ট জিওলজিস্ট পদর আবেদন বিচারিছে। দরমহার নিরিখ মাহে 30,000 টাকার পর 110,000 টাকালে, 12,700 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। প্রার্থী জিওলজি বা এপ্লাইড জিওলজি বিষয়ত পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি থাকা হব লাগিব। প্রার্থীর বয়স 21 বছরের পর 38 বছর ভিতর হব লাগিব। তথ্য আর আবেদনের ওয়েবসাইট dgn.assam.gov.in, পুনর্বার কইছো, বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট dgn.assam.gov.in, আবেদনের শেষ তারিখ 15 জুলাই। ভারতীয় বায়ুসেনা বাহিনীত অগ্নিবীর বায়ুপদত নিযুক্তির আবেদন বিচরা হয়েছে। নিযুক্তির মেয়াদ 4 বছর। প্রার্থী ফিজিক্স, ম্যাথামেটিক্স আর ইংলিশ বিষয় বিজ্ঞান শাখাত কমেও 50% নম্বর পাই উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া হব লাগিব অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি শাখাত 3 বছরীয় পাঠ্যক্রমের ডিপ্লোমা থকা হব লাগিব, নাইবা 2 বছরীয় পাঠ্যক্রমের ভোকেশনেল পাঠ্যক্রম সম্পূর্ণ করা হব লাগিব। আন শাখার প্রার্থী কমেও 50% নম্বর পাই উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া হব লাগিব। প্রার্থী 2005 চনের 1 জুলাইর 2010 চনের 1 জানুয়ারীর ভিতর জন্মগ্রহণ করা হব লাগিব। পুনর্বার কইছো, প্রার্থী 2005 চনের 1 জুলাইর 2010 চনের 1 জানুয়ারীর ভিতর জন্মগ্রহণ করা হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন, পুনর্বার কইছো, বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন, আবেদনের শেষ তারিখ 26 জুলাই। এআই শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপ।

আমি এবার বগরি ওলোঙা বগরি জোলোঙা বগরি জোলোঙা বগরি নলবি পাতেনি কোষত গুড়িয়া বাপের এক শোকেই নলবি শোকেই নলবি।

খালিকা ধরি আন কিবা তরি আছে, কিহুদিন কিহুদিন মনেরে বাতরি রাতি দুভাগক লেগি নাচে।

0: গিমকি ঘুরিয়ে বৈদের বাতুরি রাতে ভাসে।
1: এখানে পারেন না? আমি পারেন না, পারেন। এতিয়া হৃদয় বুলি এলেঙাটো মনত আছে না? দা আরম্ভ করেছেন
0: হৃদল তলি এলেঙা কহক কৈ লাহক কৈ হৃদল তলি প

0: 마을 모양
1: 목활보마
0: 목활보마 야 황수한 건데 뭐하고 꽃다발 모양 목활보마 롱아롱아 부르러도 빈자파풀 굴리기야 가말 말리케히 나수가로도 뭐야 꽃다발 모양 목활보마 나라 롱아롱아 부르러도 빈자파풀 굴리기야 가말 말리케히 나수가로도 সাল্লা বেটা খরা সাল্লা বেটা বাগারা কথা লিখি ন কলিকান ঠিকি টুকা খার করে তোকে লিখ মূর্তি ঘুরে রে কি হন বন্ধু ধান

0: লাগবানৰ জেতি
1: কহ কই লহ কই
0: খাগে যা বাপেৰে
1: কহ কই লহ কই কি কহ কই লহ কই
2: গোহা ইয়া বিষয়
0: ইউদা হিমিলি ইউদা হিমিলি।

0: এনেকে সবে মিলি জুলি ঘোরা ঘুরি যায় আর এনেকা একটা মানে কি হয় আমার নাঙ্গিল গীতটা এটা মানে মিলনের গীত হিসেবে আমি অভিহিত করব পারো। আর নাঙ্গিল গীতত যা শব্দ ব্যবহার হয়েছে সেগুলো মানে মার্জিত ওপর এটা গোটেখিনি আগর যে অতি অশ্লীল শব্দ সেইখানে বাদ দি এটা মার্জিত রূপত গোয়ার চেষ্টা করেছে। আর এই আমার যে পরিবেশ করাইছে এই উপস্থাপন হয়েছে এই আমার গবেষণার বিষয় হিসেবেও এটা যখন ছাত্র ছাত্রী গবেষণা করে আছে গবেষণার বিষয় হিসেবে এই লিখছে।
1: নাঙালি গীতরে চর্চা করার পাছত এটা মানে অংশগ্রহণকারী সকল খুঁজব বিচার কেনকা লাগিল এই অভিজ্ঞতা?
0: ব্যতিক্রম তো হবই আর কারণ গোয়ার শৈলী তো বেলেগ বা বেলেগ ধরনের একটা উপস্থাপন হয় আর যে মানে ভাব আর এই কি হয় আমার মানে সামাজিক কিছু প্রকরণও থাকে এই যে মানে কই দিছে মানে রে তহতর কই দিম তো কিনা এটা করলে কই দিম হলে কি হয় গরখিয়াজনের কথা যেটা গ্রামত প্রচার কেউ এমনকা হয় যে তোর কথাটা আমি কিন্তু উমকার হুজত দিনা আমার যে ভেলাঘর যে ফুস খাই উমকার দিনা ভেলাঘর যে ভেলাঘর তাতে কই দিম বলে কয় তেনে গানেরে গিয়ে মানে গানটা গোয়া নাই গানেরে গিয়ে পেলায় এই সেইদিনাখন কিন্তু কই দিম উমকার দিনা সবকে কই দিম। আমার তো গাঁত তো সেইটা একটা পরম্পরা আছে যে গাঁর সকলে মিলে উরুকার দিনাখন ভেলাঘর তাতে সকলে আহি একলগে এসাজ খায় গতি তাতে যেটা গাঁর মানুষকে কই দিব তার কিনা একটা বেয়া কথা তো তার তো লাজ লাগিব সেইকারণে সি আকৌ কি হয় মানে নিজকে সংযত করে রাখে গতি সামাজিক প্রকরণবিলাকও আছে যদিও আমি ভাবো এইখানে অশ্লীল গীত আসল অশ্লীল গীতের মাজে মানে মনের যে মানে একটা মানে যুক্ত মানে কি মানে কি আবেগ আসল সেই ডেকা বয়সত কিছু পাবর কারণে ইচ্ছা যায় বা কিছু ফুর্তি করবর কারণে ইচ্ছা যায় সেই যে আবেগ সেই আবেগখানি এই নাঙিলি গীতের জড়িয়ে মানে প্রকাশ করেছে এটা মানে ভাবর একটা মানে উচ্ছ্বাস বা ভাবর বহিঃপ্রকাশ বলে আমি সেইখানে যুবক যুবতী সকলের ভাবর বহিঃপ্রকাশ বলে আমি কব পারো যে এতিয়া আমার এই দেওমণি সারে প্রকাশ বগরী সেই গানটা আমি গালো তাতে লড়াবিলাকে যে কৈছে আকো ওরতাই আকো ছোৱালীবিলাকে উত্তর দিছে ছোৱালীবিলাকৰ তেনেকুৱা ভাবৰ উচ্ছ্বাস থাকে বা ছোৱালীবিলাকৰ ল'ৰাবিলাকৰ যেনেকুৱা আবেগ অনুভূতি আছে ছোৱালীবিলাকৰ থাকে তেনেকুৱা সমানে সমানে উত্তৰ কৰিছে গতিকে আমাৰ যিটো সামাজিক যিটো প্ৰকৰণ সেই কথাটোকো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰোঁ।
1: ভাল লাগিল আপোনাক আমি এইটো খণ্ডত পালোঁ। নাঙালি গীতৰ বিষয়ে বহুখিনি নজনা কথা আমি জানিব পাৰিলোঁ। মুকুট চন্দ্ৰ হাজৰিকা আপোনাক এইখিনি সময় দিয়াৰ বাবে আকাশবাণী গুৱাহাটীৰ তৰফৰ পৰা ধন্যবাদ জনাইছোঁ।
0: হয় আজি মোৰো বহুত ভাল লাগিল যে যিসকল আজি ইয়াত আহিছে নাঙালি গীত মানে শিকো বুলি তেওঁলোকে বহুত মানে আগ্ৰহেৰে লৈছে আৰু কম সময়তে তেওঁলোকে যথেষ্টখিনি আয়ত্ত কৰিছে ভাবো মই ভাবোঁ যে তেওঁলোকৰ এই যিটো প্ৰচেষ্টা সেই প্ৰচেষ্টা অব্যাহত থাকিব আৰু নাঙালি গীত জীয়াই থকাৰ ক্ষেত্ৰত ই এক ইতিবাচক পদক্ষেপ হ'ব।
1: ধন্যবাদ জনাইছোঁ। ধন্যবাদ নাৰ্জি, ধন্যবাদ উপাসনা, দেবাহুতি, নিমিষা, লীনা, কীৰ্তনা, নম্ৰতা, বৰষা, শ্ৰুতি আৰু ত্ৰিখাৰাণী, লগতে হৃদয়ানন্দ। ধন্যবাদ জনাইছোঁ স্নেহা পাঠক। আমাৰ আজিৰ খণ্ডটি ইয়াতেই আমি সামৰিছোঁ। পৰৱৰ্তী খণ্ডত আৰু এটা বিষয় লৈ আমি সকলোকে লগ পাম। ধন্যবাদ।
2: ইমান পৰি শ্ৰোতাসকলে যুৱ কৰ্মশালা অনুষ্ঠানটি শুনিলে। বিষয় আছিল নাঙালী গীত। সমল ব্যক্তি হিচাপে উপস্থিত আছিল লোকসংগীতৰ বিশিষ্ট শিল্পী মুকুট চন্দ্ৰ হাজৰিকা। অনুষ্ঠানৰ আগ ধৰিছিল ইন্দ্ৰজিৎ দাসে, প্ৰযোজনা আছিল ইন্দ্ৰজিৎ দাসৰ, বাণীবন্ধনত সহায় কৰিছিল স্নেহা পাঠকে। পাখি পাখি কেৱল এটা গান নহয়, ই মুক্ত আকাশত উৰি ফুৰা অনুভৱৰ এক সুৰীয়া ভাষা। গানটোৰ প্ৰতিটো শব্দত স্বাধীনতাৰ আকুলতা, প্ৰেমৰ কোমল স্পৰ্শ আৰু জীৱনক বুকুত সাৱটি ধৰা এক গভীৰ অনুভৱ লুকাই আছে। আহকচোন শুনো মোৰ অনুভৱৰ গীতৰ অনুষ্ঠানত জুবিন গাৰ্গৰ কণ্ঠত সুমধুৰ কীৰ্তি।